0: তুমি কি আন তাড়ি ওর বাড়িটা বাড়ি কত নেওয়া লাগো মিউজিক ইনস্ট্রুমেন্ট আলিয়া
1: আপনি যে অধ্যক্ষতা কি প্রাপ্ত

পারানিলা ইনলাই ডেমোক্রাসি বরসামা সরতা দিদি রং ওলে ইনোভা সিং কবর লাঞ্জু তান দান কতর তরাই কান পন লিতিয়া দান পনর বাঙ্গান এর এন্দে মরেকা মং মঙ্গারিস বাবা হি পন্থিং ন্যা মন জাগা কতর লিবতান পলিটিক তিঙ্গা তিঙ্গি তান দিয়লো কলম বাঙ্গান সচারা রুটিন গুনা ম মান্দু কমিত্রান এং তরুস বর্গম বাঙ্গান ইনি মরেকা সেপাকাত উন্তুক মনিঙ্গাত কান হুমঙ্গার ইন্ডিয়া সুয়েদিয়া কা তিঙ্গাত কমিত্রান স্থি তুর্গেস কমিত্রান স্থি তুর্গিস ইনি আকান্দি পান্দু ওলে এম পাত পেলর দিউলক স্থি তুর্গিস উন্তুক স্থাস দান কিয়মানান কমিত্রান ইকোনমি গেনে রাশি বড়ি কুতন্যা টেকনোলজি ভারুদান কনেক্টিভিতা তরপরচায়া সরতা মন্তুক মাসাদ পান বরসামা মনুষিয়া প্ল্যানেট কসে হাতান দান ক তাহানান উন্তুক মং অপারেশনাল কমত্রিয়ান স্থি তুর্গিস তৃষ্টিভূত ক দিবপ মিম্পিম মং অডোপসি রঞ্চানা আক্সি বরসামা ইন্ডিয়া সোয়েডিয়া দুয়া রিবু দুয়া পুলু নাম ক দুয়া রিবু দুয়া দুয়া রিবু তিক পুলু ইয়ং মন্য দিক কান পেটা জালান কম্প্রিহেন্সিভ বাগি গর্জসামা দি বিদাং পলিটিক ইকোনমি টেকনোলজি খ্যামানান ইকলিম থরত হুবুঙ্গাং অন্তমার সেরাখ্যাত প্রধানমন্ত্রী মোদি মঙ্গ অপ্রেসিয়াসি কতরলি বতান বর্ক লাঞ্জুতান সোয়েডিয়া দেঙ্গন ইন্ডিয়া দি বর্বগি সেক্টর স্থি তুর্গিস তরমাসুক ইনোভাসি টেকনোলজি বর্সি মনফোক্ত চাঙ্গু চাঙ্গি মোবলিতাস কর বর্ক লাঞ্জাতান দন ট্রান্সফরমাসি ডিজিটাল প্রধানমন্ত্রী ক্রিস্টরসন মং অপ্রিসিয়াসি ক মাজুয়ান পেসা ত্যাং দিচেপাই ইন্ডিয়া দি বিডাং ট্রান্সফরমাসি ডিজিটাল দন কর্চ রাসান বুয়াদান আই ইয়ে যুগ মঞ্চাদাত কন্ট্রিবিউসি পজিটিভ কমিউনিটাস ইন্ডিয়া তারাডাপ পর ইকোনমিয়ান দান ইকোসিস্টেম ইনোভাসি সোয়েডিয়া প্রধানমন্ত্রী মোদি মন গুন্ডাং পার্টিসিপাসি লবু লাঞ্জু ধারে সোয়েডিয়া দালাম কিসা পরতুম বুহান ইন্ডিয়া কদো পমেম্বেম যুগ বর্তুকার পান্ডাগাং মনিঙ্গু ইসি ইসি রিজনাল দন গ্লোফল উত্তমায়াং মঞ্জাদি কুয়া পন্তিঙ্গান বরসামা প্রধানমন্ত্রী মোদি মনিম ভাইকান তরিমা কাশি কপাডা সোয়েডিয়া আতাস দুকুঙ্গাং কুয়াতনা দালাম উপায়া পম বরাতাসা ত্রিজম কদুয়া পমেম্বেম তরসুবুত সলাঞ্জুত মনিগাসকান কম্বালি কমিটমেন্ট মরেকা উন্তুক মম প্রমোসি কান পরদময়ান স্টেবিলিতাস রান্দাই পোসা ঘ্যাংতাঙ্গা সরতা পরতুম্বুহান ইকোনমি ইয়ং বর্ক লাঞ্জুতান প্রধানমন্ত্রী মোদি মম্বরিকা সম্বুতান দি হাডাপান ইউরোপিয়ান রাউন্ড টেবল ফর ইন্ডাস্ট্রি ই এরতে দি গোথেনবার্গ ইয়া মনে গান কান পান্তিং ক মিত্রান ইয়ং চালিং পরচায়া দি তেঙ্গা লিঙ্কুঙ্গান ক্লোফল ইয়ং কিয়ান কমপ্লেক্স দান পানু করির পাসিয়ান প্রধানমন্ত্রী মনেরো তি পরতুম্বুহান ইকোনমি ইয়ং প্রসাদ রেফরমাসি ইকোনমি গেনারসি মন্দাতাং কমুদাহান বরুসাহা ফোকুস পারাতা থা কলোরা পমন্ত্রীহান ইনফ্রাস্ট্রাকচার পাবলিক ডিজিটাল ইয়ং তরুস বরকমাং ইকোসিস্টেম মানুফুক্তুর ইয়ং দিয়া নেমেস সরতা সেক্টর ইনফ্রাস্ট্রাকচার ইয়ং মঙ্গলামি ট্রান্সফরমাসি চপাত ইয়া মনেঙ্গাসকান কম্বালি ভেসি ই ইন্ডিয়া ইয়াগনে দিয়ান চাঙ্কান উন্তুক ইন্ডিয়া দি বুয়াত দি ইন্ডিয়া দান এক্সপোর্ট দাড়ি ইন্ডিয়া সরতা মন্ডুকুং পড়ুং সাহান পড়োসাহান ইউরোপা উন্তুক মম পরেরাত কতর লিবতান মরেকা দেঙ্গান ইন্ডিয়া সবগাই মিত্র ইকোনমি ইয়ং তরপর চায়া দান আন্ডল বাপাক মোদি মনেতকান বাবা ইন্ডিয়া দান ইউরোপা হারুস বকরজা সামা উন্তুক মম বাঙ্গুর রান্তাই পোসাক ইয়ং তাম্বা দি নন্তর ডিভার্সিফিকাসি ইয়া মানে রুতি ট্রান্সফরমাসি ইনফ্রাস্ট্রাকচার দান এনার্জি ইয়ং অ্যাম্বুসিস সরমাসক ইনভেস্টাসি বর্ষকালা বাজার দি সেক্টর ট্রান্সফরমাসি লজিস্টিক এনার্জি তর বারুকান হিড্রোজন হিগা হিজাউ নন্তে নাগা নুক্লিয়ার ইয়ামন গুন্ডাং পাড়া পম্বিম্পি ইন্ডুস্ট্রি ইউরোপা উন্তুক বর্মত্রা নিঙ্গান ইন্ডিয়া দি বর্বগাই বিদ্যাং সপ্রতি টেলিকম নেমাসি দান ইনফ্রাস্ট্রাকচার ডিজিটাল আই সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক দান মানুফুক্ত টেকনোলজি মন্দালাম ডিপ টেক ট্রান্সিসি হিজাউ দান এনার্জি বার্সি ইনফ্রাস্ট্রাকচার মোবিলিতাস দান ট্রান্সফরমাসি পর করবাতান সরতা লায়ানান ক সেহাতান দান ইলমু হায়াতি ধমিকিয়ান তাদি কমেন্টার সরারা সরারা পান্ডেঙ্গার কিতা বাসি বরসামা দেঙ্গান সিয়ারান রেডিও আকাশবাণী দলাম আচারা সলাঞ্জুত ন্যা কিনি ইকুতিলা লাগু রাখ্যাত দোগিল